প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটি পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয় চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয় চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের বাবে 1455 নম্বরত ফোন করক।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংর বাবে আজি ফোন করক 9957568450-ত।
0: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগুড়ি।

0: आपस में जंग, हाँ आपस में जंग, हाँ आपस में जंग, जय घुमा के। अरे समंदर में जैसे है घुल गई भंग, ये रंग देख के मैं हो गया दंग। तो क्या समझे, यह बंबई नगरिया, तू देख बबुआ, यह बंबई नगरिया।
1: डन सुबीर परिचालक चंद्रबेरते मनोज कुमारर पहचान, पूरब और पश्चिम, शौर और रोटी कपड़ा और मकान आदिर सहकारी परिचालक हिसाब से काम करिसिल। প্রযোজক ইরানীয়ে সেই চন্দ্রবেরতকে পরিচালক হিসেবে রাখি অমিতাভ বচ্চন আর জিনাত আমানক নায়ক নায়িকা হিসেবে লই ডন নির্মাণের পরিকল্পনা করে। ডনের কাহিনী চিত্রনাট্য সেই সময়ের বিখ্যাত চিত্রনাট্যকার জুটি সেলিম জাভেদর, গীতসমূহ রচনা অঞ্জান আর ইন্দিবরের, সংগীত পরিচালনা কল্যাণজী আনন্দজির, গীত কেটিত কণ্ঠদান করেছিল কিশোর কুমার, লতা মঙ্গেশকর আর আশা ভোসলে। প্রযোজক ইরানীয়ে যেতিয়া অমিতাভ বচ্চন, জিনাত আমান আর চন্দ্রবেরতর পরামর্শ অনুসরি এখন ছবি নির্মাণের সিদ্ধান্ত করিলে তেতিয়া প্রথমে প্রয়োজন হল একটা ভাল কাহিনীর লগতে এখন ভাল চিত্রনাট্যর। ইতিমধ্যে যেহেতু রাজেশ খান্না আর তনুজা অভিনীত হাথি মেরে সাথি, অমিতাভ বচ্চন আর জয়া ভাদুরী অভিনীত জঞ্জির আদির চিত্রনাট্য রচনা করে সেলিম জাভেদ বিখ্যাত জুটি হয়ে পড়ছিল, গতিকে ইরানী তেওঁলোকৰ কাষ চাপিল। ব্যস্ততার বাবে সেলিম জাভেদে নতুন কোনো চিত্রনাট্য লিখা সম্ভব নহয় বলে কোয়াত ইরানীয়ে কাবু কাকুতি করবলে লাগিল। আর তেতিয়া সেলিম জাভেদে এখন আগতেই লিখি থাকা অর্থাৎ পুরনি চিত্রনাট্য উলিয়াই দিলে। এই চিত্রনাট্যখন ইতিমধ্যে প্রকাশ মেহরা, দেব আনন্দ, ধর্মেন্দ্র আদিয়ে নাকচ করে থার কথাও সেলিম জাভেদে ইরানীর আগত ব্যক্ত করলে। নারীমান ইরানীয়ে নিজের ভাগ্যক ধিয়াই সেলিম জাভেদর পর সেই চিত্রনাট্যখনি কিনি ললে। সেই সময়ত চিত্রনাট্যখনের কোনো নাম দিয়া হওয়া নাছিল, কিন্তু ইরানীয়ে নাম ঠিক করিলে ডন। ডন সিনেমার বিভিন্ন চরিত্রত অভিনয় করেছিল অমিতাভ বচ্চন, জিনাত আমান, ইফতিকার, পিঞ্চু কাপুর, ম্যাকমোহন, জগদীশ রাজ, প্রাণ আর হেলেনে।

0: প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করি। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল, আমার বিকাশ।
1: গীতিমালিকা অনুষ্ঠানত এইবাৰ শুনাবলৈ লৈছোঁ নলিনীবালা দেৱীৰ ৰচনা আৰু বিপুল বৰুৱাৰ প্ৰযোজনাত আৰিফুলকৰ কণ্ঠৰীতি গীত।

জনসাধারণক সজাগ করার বাবে প্রশাসনের বিশেষ কার্যসূচী। আজি পুৱা আঞ্চলিক বাতৰিত ইমানেই, ঘণ্টি পাছতে জিলাৰ ডায়েৰীত আৰু দিনৰ 11 বজাত মুখ্য বাতৰি শুনিবলৈ পাব।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুরপরা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর বাবে আজই ফোন করক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: হ্যালো,
4: হ্যালো,
3: হয় কোনে কৈছিলে আপুনি?
4: নমস্কার, মই হিতেশ্বৰ লগৰ।
3: হয় নমস্কার, হয় কওকচোন, আপুনি আজি কোনটো গীত শুনিব বিচাৰিছে?
4: মই ইদিল কি নিগাহ কে চাইয়ে,
3: ইদিল
4: বন্ধুর নাম কম,
3: নিশ্চয় নিশ্চয় লব পাৰে।

0: আমার বঙ্কিম দাস, হাজিরা বেগম, আনন্দ গন্ধিয়া, কল্পনা আমিন, মাধবী নাথ আর রূপালী কলিতা মানস।
1: আপনার আপনার অনুরোধ আর সকলের অনুরোধ এই গীতটি শুনাবলে লৈছো।

0: কমদিনীয়া খেতি ধরক মাটি কঠাল বা আম জাম বা কঠাল এই খেতিবিলাক আপনি একই করব নয় বর্তমান সময়ত বান্দরর এনেকা উৎপাত হয়েছে আপনি একই রাখব নয়
1: আগতে ইয়াতে বান্দর উৎপাত
0: অল্প বহুত কম আছিল বহুত কম আছিল মই যেতিয়া যৌবন ডেকা তেতিয়া তাতে অমিতা আছিল অমিতা পারি আনি বজার নিছিল কল আছিল এটা তো কল ওলাবই নাপায় ওলা মানে কলডিলটা ওলার লগে লগে গোটে খাই পেলায় বান্দরে খাই পেলায় তো আমি আপনার বজার দিনাখন বজার ধর আমি শনিবার বজার বকো বজার বেশিক করেছিল আপনার শুক্রবার তো রাতেপার পরা তরুণী নাই রাতেপার পরা কল তাতে পাহাড় গছর পরা নমাব লাগিব আকো গছর পরে নমাই কান্ধত ভার লই আপনার পাহাড় খিনি নামি ঘরত জমা করব লাগবে আর পিছদিনাখন শনিবারে প্রথম অবস্থাত গরু গাড়িত কল গৈছিল বকো বজার লই তারপর গল ঠেলা গাড়িত ঠেলা গাড়িও নোহা হল আমার কলবাগানও শেষ হল এতিয়া আগতেই কোৱা হৈছে যে এতিয়া মাত্র তামোল আর তামোল তো নমাওতে মই মানুহ লগাবলগীয়া হয় আর মানুহক খানাটাও খাবলগীয়া হয় আর পাছও কই হাজিরা দিবলগীয়া হয় আর ঠিক তেনে ধরনের বর্তমানও চলি আছো আর বারিষা হওয়ার লগে লগে জঙ্গলে আবরি ধরে সেই জঙ্গলখানি কাটংটিও কাটি বাগান সাফা করতেও যথেষ্টখানি আর্থিকভাবে ক্ষতি হয় যদিও বাগানখন পরিষ্কার হয়ে থাকে সেইখিনিতেই মোর অন্তত আনন্দ আপনি জঙ্গল চঙ্গল একা থাকার আমার পরিষ্কার
1: সুন্দর
0: আজিলৈকে সেই অবস্থাত মই বাগানখন রাখি থৈছো
1: আপনি লাগি থাকে আমি গম
0: লাগি আছো
1: হয় এতিয়া ধরক খেতি বাতি বা বাগানের যেহেতু কলে বান্দর উৎপাত
0: বান্দর উৎপাত
1: মানুষ করব নোৱাৰা
0: করব নোৱাৰে কিছুমান কাম
1: শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আগবাড়িছে আমি দেখিছো ধরক এই বিদ্যালয়খনের কথা এখন যিখনত আজি আমি আহিছো নিসিমপুর প্রাথমিক বিদ্যালয় ইয়াতো আমি কেবাগৰাকী ছাত্র ছাত্রী বহুত ছাত্র ছাত্রী পাইছো যিসকলে সুন্দরকৈ কবিতা গাইছে আবৃত্তি কৰিছে এনেকুৱা ধৰণৰ শিক্ষা দীক্ষার ক্ষেত্রত বর্তমান এই নিসিমপুর অঞ্চল যেহেতু আপনি এগৰাকী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আপনি ভালদরে জানিব কিমানখিনি আগবাড়ি গল আপনি যে আপনার দিনের কথা তুলনা করে আর আজির কথাখিনি যদি তুলনা করে শিক্ষা দীক্ষার ক্ষেত্রত কেনেদরে এই অঞ্চল আগবাড়িছে
0: আমার দিনতকৈ এতিয়া শিক্ষা দীক্ষার ক্ষেত্রত যথেষ্ট আগবঢ়া এখন বিদ্যালয়ত নপঢ়িলেও আমার গাঁখনের ডক্টর ওলাইছে এতালেকে আমার এম এ পাস করে চাকরি করেছে এজন অবসর পণে লৈছে এম এ পাস করে চাকরির পণে যাওয়া নভেম্বরত এই এবছর হল অবসর লৈছে আর এজন এম এ পাস এটা সি চাকরি নকরিলে নকরি সি কিবা কিবি করে চলি আছে তারপর এজন এম এ পাসে টেটর শিক্ষককে বর্তমান করে আছে ধুবরীত আর তারেই সরু ভনীয়েক ডক্টর পাস করে ডাক্তর হয়ে এটা হেৰিত আছে মধ্যপ্রদেশত আছে
1: এই গাঁৱৰ ওলাই গৈছে
0: এই গাঁৱৰে
1: এই গাঁৱৰে আর এতিয়া যিখিনি কণ কণ ভাইসকলক দেখিছো ভাইটি ভণ্টিসকলক দেখিছো স্কুলত পঢ়ি আছে তেওঁলোকে কেনে ধৰণৰ সুবিধা লাভ কৰিছে
0: সুবিধা আপোনাৰ ক্ষেত্ৰত সুবিধা বুলি কলে
1: যিখিনি আপোনালোকে পোৱা নাছিলে
0: নহয় এতিয়া আপোনাৰ জন্ম হৈয়ে চাইকেলখন পাইছে
1: হয়
0: মই যেতিয়া কলেজত যাওঁ তেতিয়া মোক চাইকেল এখন দিছিল কিবা কৈ মা দেউতাই যেতিয়া কলেজ পাওঁ তেতিয়া মোক অহা যোৱা কষ্ট কিছু লাঘৱ কৰাৰ কাৰণে মোক চাইকেল এখন দিছিল এতিয়া জন্ম পাই চাইকেল চলাইছিলোঁ আজি এল পি স্কুলত সিটো মূৰৰ পৰা ইয়ালৈকে আহোঁতে এইটো মূৰৰ পৰা ইয়ালৈকে আহোঁতে চাইকেল প্ৰত্যেকৰ হাতে হাতে চাইকেল আৰু তেতিয়াৰ দিন এতিয়াৰ দিন নিশ্চয় পাৰ্থক্য আছে আৰু তেতিয়াৰ যিটো শিক্ষাৰ হাৰ অন্তত মানে মেট্রিকর দেওনা পার হওয়া যেটু হার এটা যথেষ্ট বৃদ্ধি হয়েছে ঘরে ঘরে আছে ঘরে ঘরে মেট্রিকুলেট লড়া হায়ার সেকেন্ডারি পাস করা লড়া বিএ পাস করা লড়া এটা লড়া বা ছালি প্রায় ঘরে ঘরে বলে কব পারি গতি শিক্ষার দিকট
1: উন্নত হয়েছে
0: বলে আমি কব লাগবো তাতে একটা কথা আছে যিখিনি আমার এইখান এল পি স্কুলত পড়িছে যিখিনি শিক্ষক পাইছে শিক্ষাগুরু যিখিনি পাইছে যথেষ্ট নিয়মিয়া তে সিফালেরপরা সিহতে ঘুরা তাগিদা যদি ঠিকই থাকে স্কুলত কোনোদিনে শিক্ষকরপরা কৃপণালী পয়া নাই আমি যেনে ধরনের পাইছিল গতি বর্তমান শিক্ষার ক্ষেত্রে আমি আগতকৈ আমি আগবঢ়া বলে নিশ্চয় কব লাগিব
1: এটা আপনার নিসিমপুর অঞ্চলের কথা কলে আপনার যে অঞ্চল কিন্তু আপনার যখন স্কুল যত আপনি

0: অবসর গ্রহণ করেছে প্রধান শিক্ষক হিসাবে, আপনি যে কথা কলে যে মিলাখাত প্রাথমিক বিদ্যালয় হয় বামুনিগাঁও, সেই অঞ্চলের বা সেই স্কুলের শিক্ষা দীক্ষাত কি আগবাড়িছে? আপনি তো খবর রাখি থাকে, কি আগবাড়িছে?
1: মিলাখাত প্রাথমিক বিদ্যালয়ের কথা কবল হলে মই যেতিয়া যাও তেতিয়া সরকারি বিভাগত কাম করা মানুষ প্রায় শূন্য বলে কব পারি, কিন্তু মই যার পিছত ভালে কেজন লড়া অল্প ভাল ধরনের ওলাই গৈছে। এজন লড়া মই ছাত্র হিসাবে পাওয়া লড়া, মেট্রিকত ফার্স্ট ডিভিশন পাস করে সায়েন্সত হায়ার সেকেন্ডারি পাস করে তারপরে কিন্তু আগবাড়ব নিল, সায়েন্সতে পাস করেছিল হায়ার সেকেন্ডারি ফার্স্ট ডিভিশন পাই, বহুত আহুকাল কিন্তু সেই ছাত্রজনের ভায়েক এটা ডক্টর পাস করলে, তারপর এনেক গই গই সেই গাঁওখনের মিলাখাত গাঁওখনের এটা চাকরির সংখ্যা বাড়িছে, মরে ছাত্র বর্তমান ছয়জন তাতে সরকারি চাকরি করা লড়া আছে, আর ছালীও বহুতখিনি আগবাড়ি গৈছে, কিন্তু ছালী তাতে কোনো সংস্থাপন হওয়া নাই, কিন্তু লড়া ছয়জন লড়া বর্তমান সংস্থাপন মই ছাত্র হিসাবে পড়া
0: ছাত্র হয়নি স্যার? আপনার কারণে সুখবর, হেনকা ভিতর অঞ্চলের পর গই সরকারি চাকরি করে আছে, আপনার একটা মানে আত্মসন্তুষ্টি। এটা প্রায় আমি অনুষ্ঠানের শেষত এসে উপস্থিত হয়েছো, আপনার একটা দীঘলীয় জীবন পরিক্রমার কথা পাতিল, আরো বহু দূর বাদ বলবলগিয়া আছে, আমি জীবন সুরভিত নিজের অভিজ্ঞতা বিলাক বিলাই দিও জীবনের, এতিয়া ধরক সফল জীবন অবসর গ্রহণ করেছে সুন্দর সংসার এখন ঘরের আমার সেইখানে থাকি গেল, ঘরত আপনার কোন কোন আছে?
1: মোর ঘরখন বর্তমান আমি হেৰি আছিল, মা দেউতা ঢুকার পিছত আমি চারিজন আছিল, চারিজন ছালী এজনী লড়া এজন আর আমি মাক দেউতাক, ছালীজনী মই বিয়া দিলু 2018 চনত, টেট শিক্ষকে হয় জয়াইটু, লড়াজন আছে পড়া শুনাত ইমান চকা নহয় যদিও ডিগ্রি কমপ্লিট করেছে, আর সংস্থাপনের কারণে যুজ বাগর দি আছে, মোর ঘরখনের বার্তা তো ইমানে, বর্তমান আমি তিনজন প্রাণী।
0: আপনার পরিবারের কথা?
1: মোর পরিবার
0: ঘর
1: পরিচালনা পরিচালনা বা ঘর সম্ভালার ক্ষেত্র যথেষ্ট নিপুণ বলে কব লাগবো, মই আনে যিয়ে নকক কিন্তু মই যথেষ্ট নিপুণ বলে কব লাগব, কারণ রাতেপা উঠারপরা যেতিয়া কর্মজীবন আছিল তেতিয়াও সেই সময়মতে ভাত পানি যোগান ধরা, সময়মতে কাপড় কানি সাফা করে দিয়া, ঠিক এনেকা ধরনের ঘর বাড়ি সাফা
0: করা। বগীরাম রাভা ডাঙরিয়া, আমি আহি অনুষ্ঠান একেবারে শেষত উপস্থিত হয়েছোহি, আপনি ঘরখনের কথা কৈছে, পরিবারের কথা কলে, পরিবারের নাম তো জানিলে আমার শ্রোতায় ভাল পাব।
1: আচ্ছা, মোর পরিবারের নাম ইলাবতী রাভা,
0: হয় কৈছে যে সুন্দরকৈ ঘরখন চলাই আছে, সহযোগ করে আছে, গতিকে আজি আপনাকে আমি ইমানতে বিদায় দিব লাগিব, আমার নির্ধারিত যে সময় জীবন সুরভির সেয়া শেষ হয়েছে, আপনাকে অশেষ ধন্যবাদ জানাইছো আমার সাথে কথা বতরা এইখানে ভাগ বতরা করার কারণে, জীবনের আপনার অভিজ্ঞতার বিষয়ে কলে আমি আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো পুনর্বার।
1: ধন্যবাদ, নমস্কার, আটাইবর অনাতার কেন্দ্রর কর্মকর্তালয় নমস্কার।

এজন সম্পূর্ণ এন্টারটেইনার, অভিনেতা, গায়ক, সুরকার, গীতিকার, পরিচালক, প্রযোজক আর এনে বহু উপমারে অনুপম এই বিশাল সত্তা। তেওঁৰ কণ্ঠত আছিল জীবন আর অভিনয়ত আছিল স্বতঃস্ফূর্ততা।

চন 1987 13 অক্টোবর, ক্ষণজন্মা এই কিংবদন্তীয়ে হৃদরোগত আক্রান্ত হয়ে কায়িকভাবে বিদায় লৈছিল আমার পৰা। কিন্তু জানো মৃত্যু হয়েছে, আজিও জিয়াই আছে। সুখত কিশোর কুমার, দুখত কিশোর কুমার, বিষাদর সঙ্গী কিশোর কুমার, আনন্দর উৎসাহ কিশোর কুমার, প্রজন্মর পৰা প্রজন্ম বাগৰি গল, বহু দশক পার হল, কিন্তু একেদরে সেই স্বকীয়তার জিয়া।

ভারতীয় সংগীতের আকাশত কিশোর কুমার নামের এই নক্ষত্রটি কেতিয়াও নুমাই নেযায়। আসিল, আছে আর থাকিব মেরে মেহবুব কায়ামত হগির দরে অমর হয়।

0: মহানগরীত পিতৃয়ে আরম্ভ করা জীবন সংগ্রামত দুটা পৃথক পরিবেশের মাজত দুলি থাকিল শৈশব কৈশোর।
1: শিল্পীর ঠিকনা হিসাবে চিনাকি নিগাজি পামত তাহানির তরালিয়ে শিকিলে চিনাকি চিকুন গানর।

পড়াশুনা ইংরাজি মাধ্যমত, শিক্ষাগত অর্হতা ইংরাজি বিষয়ের স্নাতকোত্তর, কিন্তু মাতত সেই সুয়দি সুরিয়া অমিয়া অসমিয়া স্বভাব।

0: সুরিয়া কণ্ঠ নির্মল মনেরে কোয়া তরালি শর্মার কথাত উদ্বুদ্ধ যুব প্রজন্ম।
1: কেতিয়াবা বরষুণত তিতি পাইছেনে? বরষুণের টোপালবর হাতেরে নিশ্চয় চুই পাইছে। মুখত যেতিয়া বতাহ লাগে বা গছর পাতবর যেতিয়া লড়ায়, সেই সংগীতেই বুকুত থাকে। যত সংগীত থাকে তাতে মরম থাকে, যত মরম থাকে তাতে ভগবান থাকে, আর যত ভগবান থাকে তাতে সুখ থাকে, পজিটিভিটি থাকে। দ্যাটস লাভ।
0: অনেক বতাবাহনেও অহমিকার রেখা টানিব নোৱাৰা তৰালি শর্মা আকাশবাণীরও স্বীকৃতিপ্রাপ্ত কণ্ঠশিল্পী।
2: দশক দশক জোড়া সাংগীতিক সংগ্রামত তৰালি শর্মা চিরঞ্জীবী হোক।
3: তেওঁ কথারেই কওঁ,
1: ভালে থাকক, কুশলে থাকক, স্টে হেলদি, স্টে মিউজিক্যাল and stay in love always।
0: হরিয়া যাত্রা কিশোর কুমার আর তরালি শর্মা বিশেষ এই অনুষ্ঠানটি শুনিলে যুগুতায় আগবড়ালে জোনাকঙ্কন ভূঁয়া আর ভাস্কর শইকিয়ায়। আমার যুববাণীর পরা অনুষ্ঠানটি ইমানতে অন্ত পড়িল। প্রাঞ্জিত প্রীতম কলিতার সহযোগত অনুষ্ঠানটির প্রযোজনা করিলে ইন্দ্রজিৎ দাসে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বৰত ফোন করক।
1: আকাশবাণী গুৱাহাটীৰ এয়া মহাবাহু শাখা আৰম্ভ কৰা হৈছে কৃষক বাণী।

0: অসহযোগ আন্দোলনের প্রথমগী শহীদ মুঙরি ওরাং বা মালতী মেম এই শোণিতপুরের আসলে বিধানসভাত ভাষাত বক্তব্য রাখি বিদেশী সমস্যার বিরুদ্ধে প্রথমবার কারণে মাত মাতা বিধায়কজন আমার এই শোণিতপুরের আসলে আসিল মহাদেব শর্মা। অস্তিত্ব রক্ষার সংগ্রামের প্রথমগী মহিলা শহীদ বৈজয়ন্তী দেবী আমার এই শোণিতপুরের বাসিন্দা আসলে। মানসিক স্বাস্থ্যকেন্দ্র ক্ষেত্র ভারতের দ্বিতীয়ত আর অসমের প্রথম মানসিক চিকিৎসালয় এই তেজপুরতেই আছে। আজি আমি এই শুভ দিনট এই গোটেখিনি আমি এবার স্মরণ করছো, এইখানে আমার প্রতীয়মান করে যে গোটে শোণিতপুরখনে ঐতিহাসিক দিনের পরে কোক বা আমার সাহিত্যর ক্ষেত্রতে কোক গোটে অসমখনের প্রতিনিধিত্ব করে আছে। আজির দিন এই সকল মহান ব্যক্তির এই সকল অবদান আমি স্মরণ করছো আর আজি এই আমার জেলা দিবসের অনুষ্ঠান আপনার সকলকে স্বাগতম জানাইছো, সকলকে আদরণি জানাইছো। আশা করছো আমার শোণিতপুরের পুরনি ঐতিহ্যই আমার মনত সজীব হয়ে উঠক, আমার নতুন প্রজন্মই পুরনি ঐতিহ্য পুরনি সংস্কৃতি আর বর্তমান সংস্কৃতি চর্চার মাজেরে আমার শোণিতপুরখন আগবাই লই যাক সকল উন্নয়নের দিকে, এই আশা করি।
1: ইয়ার পিছতেই সাহিত্য সংস্কৃতি ক্রিয়া আর কৃষির ক্ষেত্র বিশেষ কৃতিত্বর পরিচয় দিয়া জেলাখনের ব্যক্তিসকলক সম্বর্ধনা প্রদান করে। সম্বর্ধিত ব্যক্তিসকল হল সতীশ চন্দ্র ভট্টাচার্য, তরুলতা দাস, পঙ্কজ হাজরিকা, বলভদ্র দাস, শৈলেন বরকটকী, মনোজ কুমার শইকীয়া, সন্তোষ ঘোষ, মরমী দেবী রয়, যোগান্ত শইকীয়া, লিসা দাস আর মামু বায়ন। সম্বর্ধিত ব্যক্তিসকলের কেগারকীমানের মনের অনুভব জানিব বিচারিছিল, আহকসুন তেওঁলোকৰ মনের অনুভব জানো। প্রথমে আমি লগ করেছিল জামুগুড়ির শৈলেন বরকটকীক।
2: খুব ভাল অনুভব, ভাল লাগিছে যে শোণিতপুর জেলা দিবসত আজি আমাক এনে ধরনের অকমান আদর সম্ভাষণ জানার কারণে আমি নথৈ সুখী হয়েছো আর আমি এই সম্মান বিনয়ের গ্রহণ করছো। আর আমার জেলাখনের একটা সুনাম আছে, ঐতিহাসিকভাবেও গুরুত্বপূর্ণ এই জেলাখনের যিখিনি কথা আজি ইয়াতে আমি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যসূচীর জড়িয়ে উপভোগ করে পালো, সেইখিনিও সচাই খুব ভাল হয়েছে, খুব আটুমটুকিয়াকে অনুষ্ঠানটি সজোয়া হয়েছে। আর এই ক্ষেত্রতে আমার জেলা আয়ুক্তগী আর ইয়ার স্থানীয় শিল্পী সকল আর ইয়ার সকলখিন লোকর কথাই কব লাগবে, স্থানীয় রাইজর সহযোগিতা ভাল, রাতেপা কার্যসূচী আরম্ভ হয়েছে বলে জানিছো। আর আমি সন্ধ্যার এই কার্যসূচীত যেহেতু অংশগ্রহণ করে পেলায় আমার মানে যথেষ্টখিনি আমি আনন্দিত হয়েছো।
1: ইয়ার পিছতে আমি লগ পাইছিল জ্যেষ্ঠ সাংবাদিক তথা আদর্শ কৃষক মনোজ কুমার শইকীয়াক।
3: আজি আসলে মই যিখিনি কষ্ট করেছিল সেই কৃষির ক্ষেত্র, সেই কষ্টর বিনিময়ত আজি যেটা মোক শোণিতপুর জেলা দিবসের দিনা জেলা প্রশাসনে যে ধরনের মোক আজি মরম জানালে সেইটো মই আসলে আজি গৌরবিত হয়েছো। আর মই এনেদরে আর আগবাড়ি কৃষি ক্ষেত্র আর আগবাড়ি যাবলে মই মোক সাহস দিলে, অনুপ্রেরণা দিলে, গতি মই ইয়ার পাছত আর অকমান বেশিকে আগবাড়ি যাবলে মই সক্ষম হম বলে নিজকে ভাবিছো।
1: আমার নবপ্রজন্মই খেতির ক্ষেত্র বা কৃষি ক্ষেত্র কেনেদরে আগবাড়িব লাগিব?
3: প্রথম কথা হল নিজের সদিচ্ছা থাকিব লাগিব। অসমীয়া মানুষের প্রতি ঘরতে এবিঘা দুবিঘা পাঁচ বিঘা দশ বিঘা মাটি আছে, কিন্তু কথাটা হল যে মই মাটিডরা কেনেকে খেতি করি সেই ভাবটো মনলে আনি লোব লাগিব। আর আজিকালি অসমীয়া মানুষের প্রায় মানুষে খেতির প্রতি অল্প আগবাড়িছে, এই কোভিডর পাছর পর অল্প আগবাড়িছে, গতি মানে যিকোনো প্রকারে অকমান হলেও মাটিত খেতি করলে লাভবান হয়।
1: তারপরে আমি লগ পাইছিল অসমৰ এগৰাকী প্ৰখ্যাত গীতিকার সুরাকাৰ তথা বান থিয়েটাৰৰ সভাপতি শ্রীযুত বংশীম শর্মা ডাঙরিয়াক। তেখেতৰ অনুভৱ এইদৰে জনায়।
4: আজি যেটো শোণিতপুৰৰ জিলা দিবস, এই দিবসটো আচলতে এটা বৰ অতি মানে উল্লেখযোগ্য দিবস বুলি মানে কব খোঁজো। কিয়? কারণ পূর্বর যেটা আমি গোটেই শোণিতপুৰখন দৰং হৈ আছিল, দৰং যেটা দুভাগ হৈ শোণিতপুৰ এইটো ভাগ হৈছিল, সেই দিনটোৰ পৰা আজিলৈকে প্ৰতি বছৰে এই দিবসটো 3 আগষ্টত এই দিবসটো উদযাপন করে আছে। মই ভাবো যে তেজপুরের দর্শকে হয়তো আজি এই অনুষ্ঠানখিনি দেখা পাইছে আর ই আমার বাবে একটা আপুরুগিয়া সম্পদ আর অতি সৌন্দর্যশালী, অতি সৌন্দর্য, অতি মনোহর একটা সাংগীতিক অনুষ্ঠান।
1: সন্ধ্যা 7 বজাত অনুষ্ঠিত হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করে তেজপুরের বিধায়ক শ্রীযুত পৃথিবীরাজ রাভাই। শুভ উদ্বোধন করে এইদরে কয়,
5: আপনাদের যাতে উপস্থিত থাকি এই সাংস্কৃতিক সন্ধ্যার সৌষ্ঠ বৃদ্ধি করব, এইখানে আশা করছো। এটা সাংস্কৃতিক সন্ধ্যা উদ্বোধন করবলে আমন্ত্রণ করেছে আর গতি আজির এই সাংস্কৃতিক সন্ধ্যা শুভ উদ্বোধন হল বলে ঘোষণা করে মূল বক্তব্য ইমানতে সামরণি মারিছো। ধন্যবাদ।
1: জিলা দিবসৰ লগত সংগতি রাখি গীতিকার সুরাকার বঙ্কিম শর্মায় রচনা করা জিলা দিবস শীর্ষক শ্রব্য দৃশ্য গীতটি পরিবেশন করে।

অসমৰ নাট্য ইতিহাসৰ অন্যতম রঙ্গমঞ্চ পান রঙ্গমঞ্চ। ইয়াতেই নাট্যাভিনয় সংগীত চর্চার পাতলি মেলিছিল। সংগীত ওজা লক্ষ্মীরাম বৰুৱাৰ নেতৃত্বত প্রথম কনসার্ট পার্টি আরম্ভ করা হয়েছিল এই বান রঙ্গমঞ্চ।

0: প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: অনুষ্ঠানত এবার শুনবলে লওয়া হয়েছে ইয়ে ওয়াদার আহাবুল জুবিন কিশোর কুমার কণ্ঠের গীতটি।